বিচার কবে লই মা, বিচার কবে লই মা, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার।

দুই তিন চার পাঁচ গান নেই সব গারে পুসাপা না দেখি মায়ানু মাইরে কিন্দ্র শিউদুরে কোন।